0: भिंगे हुन अलि आउ गुलिया अझ प्याय हुन अलि जिता छौ आछु आशा डुरा छ ठाउँ सानो ठाउँ मुख सानो हान दुई तिन वर्ष चाहिँ बाल्ना ठु जेदाय बाल्ना वै थै जीवन त छ न या फे दिस आशा चाहिँ यो कुदनि गा
1: फोर कन्टिन्यू हाउ मेनी टुरिस्ट दैट वी सी हियर लेटली
0: उनीले दय मर तर देवले चाहिँ 20-30 जना नदु र असा सामान्य बिके कम अलि छौ हान टुरिज्म बोर्ड न चियाठन भुङे चाहिँ चाइली पति थात मरु सो थाय मरु ढका कधै यतर कारण टाइपका सो इज वाइ बिन सन
2: ความเสียหายจากแผ่นดินไหวขนาด7ริกเตอร์ที่เกิดขึ้นติดกัน2ครั้งทำให้ใครหลายคนในหมู่บ้านแห่งนี้ยังคงรอคอยความช่วยเหลืออย่างมีความหวังมีไม่น้อยที่ยังคงต้องอาศัยอยู่ในบ้านชั่วคราวที่รัฐบาลสร้างให้อย่างง่ายๆโดยที่พวกเขาไม่รู้ด้วยซ้ำว่าจะต้องอยู่บ้านชั่วคราวหลังนี้ไปอีกนานแค่ไหน
3: It say actually their house is here. After earthquake, then they make little clear, so make temporary house. So this land actually their land. And she sleep here. She say put mattress here and sleep on the floor.
4: What she do not tolan chin to ukizula.
3: Okay, agan.
4: Jo pati kido pati kya lana to tor dekla ulti jo ita lana to.
3: So this not all land her. So half part is like brother in law.
1: And why she didn't start a build like permanent help yet?
3: Akan ye chandan ta sa thake den manika.
4: Chukya don man gwanak sa paam jinga chandan mojo te ya murmo ke jo ka tebana mojo che ge pata teban ga mojo chandan.
3: It say to make permanent house need more money then have to do something about government work about engineering so not did.
1: Do she has a plan to build a permanent house?
4: Karyakram sakishyo nam nagarpalika town ma ka karyakram chhau na meu ya chhau.
3: They heard the news that from the community everybody going together to make the engineering things. Then it might be happen